এবং সেরা মুজিকা হসি শেলিয়া বারে তো নমস বেতিনো মুজিকা হতিতলু তিতলু এল ডে এর স্পেশিয়াল বাহিরাক নেবে আমা কহি সফরে হেলানো হুসু মুজিকা এল ডে এর ল সফরে মেবে হাসি তো সাউন ইডানি হাকার কালা কই তো থ্যাংক ইউ সি মোর আলি দাদি তাম্বা ইডানি সি তো সাউন নেবে আমা কাগরে দিদে আউন তিমোর বারে খাসর তাম্বা ইহে তিমোর নুমেরো ডিসেম্বরে গো আমেন্তা নমো সালারিও নেবে আমা ক্লা সুফিসিয়েন্টে এন্তং ডিসিজন জোভেন বারাক মা ফোতি ডিসিজন আতু সার্ভিসু ই হালিউর হুসি কেলা ফামিলিয়া হুসি কেলা ডোবেং হুসি কেলা ক্রাস হুসি কে মানে বেমা কে স্পেশিয়াল ইয়া স্পেরা কাতা ক্লোরং ইডা বেলে হামুদক ফিলা ফালি হানিসান ওহিন জিয়ালিয়া বারে তো নমস বেতিনু দেহাং নে ইহানে সেনা ফাতিং হেং নেবে ইহানে বামস কুইদারু আ সার্ভিসু দেত কুইদারু সাউ দে নুনে বেলে হাসর মালু ফালি ইয়া মালুক সিরা ইদানে মাক মুজিকে তা ফোইন রোনা লিউবা নো ইহানে ইহা কমেন্টারি লুবু কবরিগার বা কমেন্টারি সিরা হতু ইয়া রাতা সামাগিয়া দিহাম বনো মানা সহেলা মুজিকা দিয়াক দেহান ও ইয়া কমেন্টারি সে কাজে লিখাস দেহাম বনো কাকা ইয়া বনো কাকা বনো ইতে মস বেলং জুদা তা কাতে ইতেনি মিক্রোফোন এলায় ওকে মুজিকের মাই আমি মাক মনি তেলা বিং এলিয়াং স্পেশিয়াল আমি এর মেরালে তে ফহ ব্রিগার বারাক বা বেলং সেরা হতো নি বেমা কি হের মেরালে তে ফহ নো কাবাস্তেন দেহান লাগুনে হাক মাতে ক্লস লস তুনি সাতাং তেরোনা জেলিয়া বারে তো হ বেতিনু নেলিয়াং নে সোনা বোরুস মাও ওকে রাতা সময় গিয়ে দেহা মানা সহেলা মুজিকা ইডা বা সুগা কামা মুজিকা সুগা কামা নিয়াঙ্গা ইতা হাকারে দিদিকা বা সুগা কামা মেবে সুগা কামা মাতে বিয়াং ও কারি কিতা তু হুসু মজিকা যুগা গামানিয়ান বলে দেহানে এন সন কাতেল দেহান বনয়তে কাকা দিদিকেলা মজিকা সফরে ইডা মাই আমি মাক মনি তেলা কাকা নিয়ালিয়ান ইহা কাই কলি মাম্বো কাকা ব্রিগারে বারাক বা এন সন কাতেল নে বেমা কা কোম্পানি ইহা কাই কলি নে বা ইডে কুরা সামনে মাই হাম নাস্তা দে দিয়াক কানা স্টাসিও নমস ইডে চেকিনসি কাই ভনি ইভনিয়া কস্তা কা মার্সিয়া নে বেমস ফলো না টিকটক রাডিও কা মার্সি নে বেমাক ফলো না টিকটক রাডিও লিবারদারি ওব্রিগারা বারা কি বেম ভিন্ডু মাই হে রাডিও লিবারদারি মালুকুর না নাইন সিরা তুইর মাই তে হে ইনফরমেশন কোনে বা অপরচুনিদারি নে বেমা গেছি রেকলে হেনে তো ডিভুল গানা ফাতিং মশ পাইতা বস সিরা আতু ইনফরমা বা বেলন রোনা নাইন রাডিও লিবারদারি সেরা হতো কাজাক ইহা অপরচুনিদারি অপরচুনিদারি সার্ভিসু নে বেমা কভারেসে বা বেলন সিরা কারি কিতা বস সিরা ইন্টারেসে বাগাইডেনে হুসি কোরাল ট্রিয়াঙ্গল সেন্টার আগরে দিদিয়াও সিরা লোকে হেলা ভাগা বা পুজি সাউন সিরা হানিসান তুইর মাইনে ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার ইডেতাং নুসাপেন ইডা সাইট কোঅর্ডিনেটর নো সিএমসি ফেসিলিটেটর বা ইহা নুসাপেন ইডা সাইট কোঅর্ডিনেটর নে সে সার্ভিস ইহা বালি নো সিএমসি ফেসিলিটেটর মো সে সার্ভিস ইহা বালি সো ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মাকনিয়া ফাটিন সার্ভিস লোকালিজেশন সার্ভিস ইহা দিলি নো বা মালুক ইন্টারে সারু সিরা নে বেমা কাকার কাতো আপ্লিকা বা ইহা পজিশন ইডা নেই তো বেলে চেক লিউ তান ইনফরমেশন ইহা কোরাল ট্রিয়াঙ্গল সেন্টার আর তুই তো বসিরা বেলে হারে অপরচুনিটি সার্ভিস বেমাক সিরা অফের এসে নো ডেডলাইন বা ইহা ভাগাই রেনে তো ইহা দিয়া ভিনতি দিয়া গোষ্ঠু নো ডিউরা সাউন্ড কন্ট্রাক্ট তো দুরান্তে ফুলান লিমা ইয়ামালক সিরা এটা নেমাক ইনফরমেশন কোনে বা অপরচুনিটি সার্ভিস নো আর তুই ইনফরমা মশ বা মালুক ভিনতি সেরা হতো ইহা তান সার্ভিস সেল কুসি ইয়া ইহা তান অপরচুনিটি সার্ভিস সেলুক তান এবার অফারেসে বাইতা বস সিরা ইয়া তুই ইনফরমা মশ বা বেলন সিরা কাতাক ইহানে ইহা অপরচুনিটি সার্ভিস হুসি ফাও এনজিও ইন্টারন্যাশনাল আগরে দিদিয়াও সিরা বুকা হেলা ভিডিওগ্রাফার ন্যাশনাল প্রডুতর নেবেমা কোয়ালিফিকাডো আতু তামা বাই হে কিপা সিরা নিয়ান কাই কিপা ফাও নিয়ান নো ক্যান্ডিডাটু সিরা নেবেমা ইন্টারেসে কম্পিডাডো তো হারে আনুসি ভাগা কমপ্লেটো নো সুবমিট ইতা বোস্তার নিয়ে অ্যাপ্লিকেশন লি হুসি পোর্টাল রেক্রুটমেন্টু ফাও নিয়ান
No, fau la cobre ostan iha ida iha fase ida det ne processo recrutamento, então precisa preencher outro requisito. No, ba maluk interessado sira ne bemak interesse ida ne ser nifat in serviço iha di lidet. No, depende ba iha projeto si fau nia, kari viagem necessidade serviço ba iha município ita bo se receba. Ba informação li tan, ita bela check iha sira nia página oficial. Ouvinte estrahoto, ita mox iha oportunidade serviço seluk. Oportunidade da né oferece Rossi ZLR Silva Barbershop agora de um sira buca rela é mani bem uma que experiência motivação no hakarak serviço ho profissionalismo a tu sai parte Rossi sira ni equipa no critério uma que tá boa sira ni bem uma que dá de 17 baletin no experiência bai hate si fog comunica dia no atitude amigável ba ho cliente no ihe interesse no paisão ba barbering, no grooming, no pontual, responsável, no profissional, pelo serviço remoto com a equipa. Benefício no bem, que está bom ser retang, mas ambiente serviço no bem profissional, oportunidade a tu desenvolver habilidade, serviço equipa no bem forte, no respeita malo. Carico malo balum, no bem, que interessa, pela haruka está bom ser ni CV, ba iha, número WhatsApp 746787 94 ou itamos pele Haruka Bahia Instagram é GLR Silva Barbershop. Yeah, belum sira dan ima ke informasaun nebe mak desi divulga na beta bo sira. Karik maluk balum nebe mak ke experiencia ka iha paisaun ba iha tesi fuk nian bele kontaktu direita sira. Ya, belum sira, tu irmai ta fila fali bahia komentario, iha ni husi ta ni belon, emape, ey, ka emape, welcome, emape, sarni ne lako musu. Hello sis desi, musika sofre, emape, ya, la monson ma husu musika sofre, mon emape la husu musika sofre. Ka son diha musika sofre, nusa, si mahalo hona man sofre ne. Mingo, thank you, Honamon. Hariba tiro relabe. E campaus, né, Maiva? Azia, de Rani, ajuda for boa noite, barra minha avó, Lucas César. Dia, boa noite, de beita minha avó, espera aí, minha avó, acompanha, rela. No, Mati, de Rani, toca música da Miami, juro, será mané, juro lá, hija. Mati, thank you, eh? Toca lá música, juro, dobem, oi, Hanebe. Ai. Che tok dobing ihala ka dobing kita ba pasia rumah karek o dobing iha situ sound difícil karek sama katene obrigada mau minggu ba parfume kanizi udah hambo noite bindesi tu dalam musik da Miami nebe makrona hela kanal radio Liberdade ami husi remesio ai merahun obrigada barak. Boa noite e bem-vindo. Bom domingo, gosta hamnasta mané. Ok, Ratu lawan Los Palos, karik. Yon bono, bim. Boa noite, mos. Ajuda a tocar a música Juga Gama nian lai. O hin lorong ema russo música Juga Gama barak. Então, ita tem que... minoria tem que submeter ba maioria. Por si deita se passa Juga Gama. Com calma, com zetinho. Yeah. Mong emape di ansis desi salam kangen baul fans ra liber no kru ra liber sira hotu. Oke lah hateni da fans antigu sana ni ba hotu nebe karik lah hateni. Nebe karik balung hene karik apsing lai ba. Mong emape mai faliona imi selu ke nebe. Thank you karatu lawang los palos obrigada barak ba kompanya na programa dene karozari unibe mus sintoniza. Bom sintoniza, Jaqueo, nós vemos a companhia Austrália, né, ba? Cafati, nós vemos sintoniza, Bandaimon, nós vemos a companhia do programa, né? Cristi, Calandiagua Cristi, Catanásio, boa vida, né, deem vida, diak, mon, Catanásio, vida, diak, bem-vindo, det. Kajil, Kagido, Arquido, nós vemos a companhia, bem-vindo, baita. Tu irmã, ita passa lá em música, Juga Gama. Música também é trending, trending, nita passa aí da neta, né?
juga kamanya musik ada trending mah kida olori tanis nih. Sempat viral mana ya festa kondo pasa musik ada nenek hoto-hoto hambrek. Nih bersih dari tase pasa juga kama ada olori tanis nih. Kadung buka rubrikara. No maci deh hantuka toka musika ida Miami 92 makanesan Rosito Naiboruk Astamo Talimutu no Eli Motale. Obrigada barak. No obrigada mos babelun tepiek. Oi, tepiek. Ni narang Korea ka, narang Sera Manika, ni narang Inggris ka, ha pronunsi sala. Nebe, ha pronunsi sala ka los karik naing bele. Si muritona tambahan ni nanala tomang honarang dene. Mama muda, boa noite, ka ade, nebe mos na kompanya. Obrigada mos babelun ratu lawang nebe mak follow na TikTok Radio Liberdade. Obrigada bareki, bem-vindo de baita. No mos belun, ya belun kadika kuta, ka ade obrigada mos ba follow TikTok Radio Liberdade, karido susilo. Nebemos acompanha a agência da Silva, nebemos sintonizar o programa, né? Obrigada, Barak, ba itani acompanhamento. Ya, belun, emape dehan salam kangen ba fans ra libra antigo sira hoti hane bede. Ya, ihane bede trona hela karik, simuti amon emape ninia salam lai ba. Mai be ohin lorong sira balun la acompanha. Oh, sira la acompanha, fans antigo sira la acompanha. Acha, biasanya mau si mau hulu hati ya. Okay, hulu hati depois eu lembro que aku tak keluarin lah depois mau foto nih mau apa ya bye bye fans antigo mau ameta sih mau bye bye stay hane la falha kalau tuh kubrigara barak itarona lah juga gama oloritanis.